দীনবন্ধু দৈতারি দুঃখ নকল মোহরি হেল কি নিষ্ঠুর চিত নীলাচলে বিজে করে। এথর শুনন্তু বনমাণিক গীত রচনার গাইছেন শিল্পী সুচিত্রা মহাপাত্র।

দেখা মু যাওছি তারি তোমা সিন্ধ বিহারি একাপদ্য বিন্ধ্যা ধাই জীবন্তে অছে নামরে। কার্যক্রমের পরবর্তী গীতটির কণ্ঠশিল্পী অনিমা কর, ভীমভৈঙ্ক গীত রচনার।

0: আকাশবাণীৰ বিজ্ঞাপন কম
1: আকাশবাণী সম্বলপুর জুহার আঞ্চলিক খবর পড়ুছেন তাপস রঞ্জন সাহু। রাজ্যপাল ডক্টর হরিবাবু কম্ভম পাটি আজ সম্বলপুর বিশ্ববিদ্যালয়ের 36 নম্বর সমাবর্তন উৎসবটি যোগ দিয়ে দীক্ষান্ত ভাষণ দেবার সহিত ছাত্রছাত্রী মানুষ ডিগ্রি আর পদক প্রদান করবে। এতার উত্তর গঙ্গাধর মেহের বিশ্ববিদ্যালয়ের 5 নম্বর সমাবর্তন উৎসবটি যোগ দেবে। রাজ্যপাল সকালবেলা মা সমলেশ্বরীকর দর্শন করবার কার্যসূচী রয়েছে। মুখ্যমন্ত্রী জন অভিযোগ শুনানি আজ বন্ধ রহবা। ভুবনেশ্বর ইউনিট দুই থানে হবারকে থিবার অভিযোগ শুনানিকে মুখ্যমন্ত্রী অলগা গুরুত্বপূর্ণ কাম থিবানু বন্ধ রখা যাইছে। পরবর্তী শুনানি তারিখ সংবাদপত্র আর গণমাধ্যম জরিয়ে লোককে জনে দিয়া যাবে বলে সাধারণ প্রশাসন আর সাধারণ অভিযোগ বিভাগ তরফ সূচনা দিয়া যাইছে। ভুবনেশ্বর খারবেল ভবন ভুবনেশ্বর কটক পুরী পারাদ্বীপ অর্থনৈতিক অঞ্চল প্রকল্পর গুরুত্বপূর্ণ আন্তঃবিভাগীয় সমন্বয় বৈঠক হয়ে যাইছে। বৈঠকটি অধ্যক্ষতা করি মুখ্য শাসন সচিব অনু গর্গ এ প্রকল্প ওড়িশার আর্থিক অভিবৃদ্ধি লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ যোগদান করবা বলে কহিছেন। এ সমন্বিত আঞ্চলিক বিকাশটি ইলাকার ভিত্তিভূমি নিবেশ নিযুক্তি অর্থনৈতিক অভিবৃদ্ধি ঘটবা বলিকি সে আশা প্রকাশ করেছেন। খোর্ধা কটক পুরী আর জগৎসিংহপুর জেলার ভিতরে আসুথিবার 19টা সহরাঞ্চলকে নেইকি গঠিত অর্থনৈতিক অঞ্চলকে সমাবেশী বাসযোগ্য আর স্থায়ী অর্থনৈতিক অঞ্চল ভাবে গড়বার লাগি লক্ষ্য রখা যাইছে। এই প্রকল্পটি 40 লাখ নু এতকা অণ কৃষি নিযুক্তি সৃষ্টি আর 37 লক্ষ কোটির নিবেশর লক্ষ্য রয়েছে। ভুবনেশ্বর ঠানে গলাকাল জুভেনাইল জষ্টিস আইন 2015 কার্যকারী দশন্ধিয়ার আগামী পন্থা শীর্ষক রাজ্যস্তরীয় অংশীদার মানক তরফ আলোচনা চক্র হয়ে যাইছে। এতে ওড়িশা হাইকোর্টর মুখ্য বিচারপতি জষ্টিস হরিশ টন্ডনকর সহিতে ওড়িশা হাইকোর্ট জুভেনাইল জষ্টিস কমিটির অধ্যক্ষা জষ্টিস সাবিত্রী রথ আর রাজ্য সরকারকর মহিলার শিশু বিকাশ বিভাগের কমিশনর ডক্টর মৃণালিনী দর্শওয়াল আর অলগা বরিষ্ঠ ন্যায়িক অধিকারী সিভিল সোসাইটি সংগঠনের প্রতিনিধি মানে সামিল হয়েছে। বৈষয়িক আলোচনা চক্রটি 4টা প্যানেল আলোচনা জরিয়ে শিশু সুরক্ষা আর কিশোর ন্যায়ের প্রমুখ দিক উপরে জোর দিয়া যাইছিলা। এই পরামর্শ বৈঠকটি জুভেনাইল জষ্টিস আইন 2015 জরিয়ে আসিথিবার ব্যাপক সংস্কার বাবদে আলোচনা করা যাইছিলা। সাইবর অপরাধ অনলাইন শোষণ মানব চালাণ আর নিশা দরব সেবন ঠানু ছুয়ামানকু সুরক্ষা দেবার লাগি ব্যবস্থার ভিত্তিভূমি সুদৃঢ়ীকরণ আর কর্মচারীমানকর দক্ষতা বিকাশ দরকার বলিকি উপস্থিত প্রতিনিধিমানে মত দেইথিলে। জাতীয় অনুসূচিত জনজাতি কমিশনর অধ্যক্ষ অন্তর সিং আর্য ওড়িশা গস্ততে আসিছেন। শ্রী আর্য ভুবনেশ্বর নু আজ ভিন ভিন কার্যক্রমটি যোগ দেবার কার্যসূচী রয়েছে। এতার আঘনু সে গলাকাল পুরী নু অনুসূচিত জনজাতি অনুষ্ঠান আর স্বেচ্ছাসেবী অনুষ্ঠানর প্রতিনিধি মানকর সঙ্গে ভিন ভিন বিষয়কে নেইকি আলোচনা করেছিলেন। এতার উত্তর পুরী জেলাপাল অতিরিক্ত এসপি সিডিএমও আর জেলার প্রশাসনিক অধিকারী মানকর সঙ্গে ভিল বৈঠক হয়েছিলা। এফআরএ যোজনা জরিয়ে অনুসূচিত জনজাতি লোকমানকু জমি পট্টা দেবার দিকে কমিশনরকর তরফু জোর দিয়া যাইথিবার বেলে পেশা কানুনকে ঠিকভাবে কার্যকারী করবার লাগি অধ্যক্ষ জোর দেইছন। পুরী জেলান অনুসূচিত জনজাতি কল্যাণ নেইকি সরকারকর তরফু সবু কাম কেনতা চালিছে সে বাবদে ভিল কমিশন সমীক্ষা করিথিলে। পুরী শ্রীমন্দির নু আজ ভুদ মাসর অন্ধার পখর একাদশী তিথিনু শ্রীজীউঙ্কর কালীয় দলন বেশ আর ধেনুকাসুর বধ প্রস্তাব নীতি হেবা। পরম্পরা অনুসারে আজ শ্রীমন্দির নু মধ্যাহ্ন ধূপ নীতি সরবার উত্তর মদন মোহন আর রামকৃষ্ণকু পূজা পণ্ডা সামন্ত আজ্ঞামাল বিজে করাবে। ইতারু পুষ্পাক সেবক মানে মহাপুরু ঝুলন মণ্ডপ ঠানে থিবার পালিকি নু বিজে করাবে। পচে মহাপুর মানে শ্রীমন্দির বেড়া পরিক্রমা করি লোকনাথ রোড নু থিবার লবণীখিয়া মণ্ডপকে বিজে করবে। সেন বন্দাপনা শীতল ভোগবাগের নীতি সরবার উত্তর

বাহিৰি থিচিয়ে এক লিটাৰ পান চনে তিন মিন লিটাৰ নিম তেল আৰু এক গ্ৰাম কপৰা চফা কৰবাৰ পাউডাৰ নহলে ডিটাৰজেণ্ট পাউডাৰ কে মিছেই দি কৰি ই অনুপাত নেকা নিম তেল দ্ৰৱণ কে আমি সিঞ্চন কৰমা বৈলে ধান ফচলৰ পত্ৰমোৰা পোক পত্ৰডিয়া পোক গছডিয়া পোক কাহিয়া পোক গন্ধি পোক মাটিয়া গুণ্ডি পোক হলদি গুণ্ডি পোক উকুণিয়া পোক অষ্টপদী পোক ই সবকে আমি দমন কৰি পাৰমা এ সেনা চীনা বাদাম যৌ পোক পত্ৰডিয়া পোক পনিপৰিবাৰ ডাল আৰু ফল বিন্ধা পোক বন্ধাকবিৰ বিন্ধা পোক ঠিকৰিয়া পোক কতৰিয়া মাছি সোরসোর যৌ পোক বাইগন গছর ফল বিন্ধা পোক ভিণি গছর ধুবলা মাছি নাকচনার ফল বিন্ধা পোক কপার যৌ পোক ধুবলা মাছি আম গছর আমডাহানি পোক ইসব পোক মনকে নিম তেলর সাহায্য নি করি আমি সহজ উপায় নেই সবকে নিয়ন্ত্রণ করি পারমা সেন্তা এবে কথা আসুচে ডালি জাতীয় ফসল আরু চীনাবাদামর সূত্রকৃমি জনিত চির গণ্ঠি রোগকে বি ই নিম তেল সাহায্য নেইটাকে আমার চাষি দাদা মনে নিয়ন্ত্রণ করি পারবে সেন্তা বাইগন আরু পাতলঘণ্টা গছর চারা মনকে তিন শতকড়া নিম তেল নে 30 মিনিট পথকে বুড়াই করি তাকে লগা যা বইলে আর 30 দিন পথকে পতর মনকর উপরে তাকে সিঞ্চন কর্মা বইলে সেন যৌ পোক আর ফল বিন্ধা পোক লাগবার সম্ভাবনা কমি যাইসিয়ে সেন্দা এবে দেখমা এই নিম পতরের ব্যবহার কেন্দা করা যাই পারবা এই কথা গুটিকে বি আমকে নিহাতি ভাবরে জানবাকে পড়বা এ নিম পতর নু তার রসকে ব্যবহার করি দি করি এটাকে সিঞ্চন কর্মা বইলে পনিপরিবার নিজেন যৌ পোক থিসি সেটা নিয়ন্ত্রণ হি পারবা প্রতি লিটর পাইনে 5 মিলিলিটর নিম পতর রস দরকার পড়িথিসিয়ে নিম পতরকে শুখাই দি করি তার উপরে তাকে গুণ করে দি করি একর পিছা 10 কিলোগ্রাম নিম পতর গুণ শেষ ওরচা সমিয়ানে জমিনে প্রয়োগ করে দি করি মই মারিদমা বইলে মাইট তার সনে বিশোধন হি যা আর রোগ পোক লাগবারটা বি কমি যা সেটা আর গোটে গছে নিম পিড়িয়া বলি করি নিম পিড়িয়া কে শেষ ওরচা সমিয়ানে একর পিছা 100 কিলোগ্রাম নিম পিড়িয়া জমিনে প্রয়োগ করি করি মই মারলে চীনাবাদাম আর অলগা ফসল মনকে লাগুথিবার উইনু এটাকে দমন করি হবা এ নিম পিড়িয়া কে প্রয়োগ করমা বইলে সূত্রকৃমি নিয়ন্ত্রণ বি হি পারবা তো চাষী দাদা মানে আমি সবু কথাকে ঠিকই পাশে বুঝি সুজি করি ই কীট নিয়ন্ত্রণ লাগি এই নিমর ব্যবহার করমা বইলে আমার ফসল তো ভল হবাইকা তার সনে সনে আমি আমার পরিবেশের রক্ষা বি করি পারমা।

আকাশবাণী ভবানীপাটনা প্রচার করছ হিন্দি কথাচিত্রর গীতা কার্যক্রমের আরম্ভে নেছ মিস্টার ইন্ডিয়া কথাচিত্রটু গাইছন্তি কিশোর কুমার ও আলিশা চিনাই গীতরচনা জাভেদ আখতর সঙ্গীত লক্ষ্মীকান্ত পেরেলাল।

শ্রোতা বন্ধু আপনার স্বাগত আজ এই বিশেষ কার্যক্রম খোলা ছরকা পরিসরক মু আপনার সাথে আছি সাগরিকা নমস্কার।

শ্রোতা বন্ধু, কার্যক্রম পরবর্তী গীতটি প্রচার করছু ইয়ে জওয়ানি হে দিওয়ানি কথাচিত্রু কণ্ঠশিল্পী অরিজিৎ সিং ও মোহিত চৌহান, গীত রচনা অমিতাভ ভট্টাচার্য, সঙ্গীত নির্দেশনা প্রীতম।

শ্রোতা বন্ধু, প্রচার করছ কার্যক্রমের পরবর্তী গীতটি যুবরাজ কথাচিত্র দ্বৈতকণ্ঠে গাইছেন অলকা ইয়াগ্নিক ও জাভেদ

0: స్వయం ఇది కట్టుబడి
1: భారతీయ సేన.
2: শ্রোতাবন্ধু শুনছেন কেতুটি সুগম সঙ্গীত আকাশবাণী ভবানীপাটন কেন্দ্র পরবর্তী গীতটি প্রচার করছু শিল্পী ভারত রথঙ্ কণ্ঠে সুভদ্রা কমিলঙ্ গীত রচনায়।

0: ಆಕಾಶ ಪಾಣಿ
1: আকাশবাণী ভবানী পাটনা শ্রোতাবন্ধু বর্তমান প্রচার করছু মহিলা মানক উদ্দেশ্যের কার্যক্রম শক্তি রূপা।

শ্রোতা বন্ধু, প্রচার করুছু কার্যক্রমের পরবর্তী গীতটি ইয়ে জবানী হে দিওয়ানী কথাচিত্রর দ্বৈতকণ্ঠে গাইছেন বেনি দয়াল ও শেফালি আলওয়ার্স। গীত রচনা অমিতাভ ভট্টাচার্য, সঙ্গীত নির্দেশনা প্রীতম চক্রবর্তী।

আকাশবাণী ভবানী পাটনা শ্রোতাবন্ধু প্রচার কল গীতটি হিন্দি কথাচিত্র গীত সময় অপরাহ্ন তিনটা হওয়া যাচ্ছে রিলে করে প্রচার করুছু হিন্দি ও পরিপরি ইংরেজি সংবাদ আকাশবাণী দিল্লি কিছুক্ষণ মধ্যে।

শ্রোতাবন্ধু গঙ্গাধর মেহেরকু মনে পকাইলে প্রথমে যে জিনিসটি মনকু আসে তা হচ্ছে প্রকৃতি। নদী, পাহাড়, ঝরণা, ফুল, চন্দ্র, সূর্য, আকাশ, ঋতু পরিবর্তন, সবুজ ক্ষেত, প্রকৃতির এই সব রূপ তাঙ্ক সাহিত্যের জীবন্ত হয়ে উঠিছে। তাঙ্ক পাই প্রকৃতি কেবল দেখিবার এক সুন্দর দৃশ্য নথিলা, প্রকৃতি থিলা মানুষ জীবনর এক অবিচ্ছেদ্য অংশ। প্রকৃতির সৌন্দর্য মধ্যে সে মানুষর ভাবনা, আশা, দুঃখ ও আনন্দকু খোঁজুথিলা। তাঙ্ক প্রমুখ সাহিত্য কৃতিগুড়িক মধ্যে গঙ্গাধর মেহেরকর সাহিত্য সৃষ্টি বহুত মুখী। সে কবিতা, কাব্য ও বিভিন্ন সাহিত্যিক রচনা মধ্যে ওড়িয়া সাহিত্যকু সমৃদ্ধ করছেন। তাঙ্ক প্রসিদ্ধ কৃতিগুড়িক মধ্যে তপস্বিনী, প্রণয়বল্লরী, কীচকবদ্ধ, ইন্দুমতী, অর্ঘ্যতালি ও কৃষক সঙ্গীত আদি উল্লেখনীয়। তপস্বিনী তাঙ্কর এক অত্যন্ত প্রসিদ্ধ কাব্য। এথিরে রামায়ণর পরিচিত কাহিনীকু নিজস্ব কাব্যিক দৃষ্টিরে উপস্থিত করছন্তি। তাঙ্কর ভাষারে ভাব, চিত্রকল্প ও প্রকৃতির অন্যান্য সমন্বয় দেখিবাকু মিলিথায়। তাঙ্ক রচিত কৃষক সঙ্গীতরে গ্রামীণ জীবন ও কৃষকঙ্কর জীবন সহ তাঙ্কর গভীর সম্পর্ক প্রকাশ পাইথায়। মাটি সহ যেউ মানুষের জীবন জড়িত তাঙ্কর পরিশ্রম ও জীবনর সংঘর্ষকু কবি অত্যন্ত সমন্বয়শীল ভাবে অনুভব করে। তা সহ শ্রোতাবন্ধু কবি গঙ্গাধর মেহেরকর সাহিত্যের নারী চরিত্র মানক প্রতি গভীর সম্মান ও সমন্বয়শীলতা দেখা যায়। তাঙ্কর রচনার নারীর ত্যাগ, ধৈর্য, মর্যাদা ও মানবিক গুণকু গুরুত্ব দিয়াযাইছে। তাঙ্ক সাহিত্য কেবল মনোরঞ্জনর মাধ্যম নথিলা, সে নিজের রচনা মধ্যে সমাজকু মানবিকতা, নীতি, পরিশ্রম, সত্য ও মূল্যবোধর বার্তা দেইথিলা।

শ্রোতা বন্ধু, গঙ্গাধর মেহেরকে কেবল জনে প্রকৃতি প্রেমী কবি ভাবরে দেখিলে তাঁক সাহিত্যের সম্পূর্ণ পরিচয় মিলিব না। সে থিলে মাটি ও মানুষের কবি। সাধারণ লোকঙ্ক জীবন, গাঁ পরিবেশ, কৃষক পরিশ্রম।

0: 132টা সহরকে নেইকরি ইতিলাগি সর্বেক্ষণ করা যাইতিলা পরিবেশ সুরক্ষা ও কঠিন বর্জ্য পরিচালনাকে বরকর্স করবার লাগি কেন্দ্র সরকার কঠিন বর্জ্য পরিচালনা নিয়ম 2024 লাগু করিছন নয়া নিয়ম অনুসারে ঘর ব্যবসায়িক প্রতিষ্ঠান আউ অলগা জায়গামানকে বর্জ্য পরিচালনাকে চারটা বর্গ উদা সুখা স্যানিটারি আউ স্বতন্ত্র যত্ন বর্গথি অলগা করবার লাগি বাধ্যতামূলক করা যাইছে বর্জ্যর ফের ব্যবহার পুনঃচক্রণ আউ প্রক্রিয়াকরণকে জোর দেইকরি সর্কুলার ইকোনোমি আউ পলিউটর পেজ প্রিন্সিপলসকে ভিল সামিল করা যাইছে নয়া নিয়ম বর্জ্য পরিচালনা প্রক্রিয়ার অনলাইন ট্র্যাকিং আর নিরীক্ষণ আর নিয়ম উল্লঙ্ঘন ক্ষেত্রটি ক্ষতিপূরণ ব্যবস্থা করা যাইছে পুরী শ্রীমন্দির আজ ভূত মাসর অন্ধারপোখর একাদশী তিথিন শ্রীজীউঙ্কর কালীয় দলন বেশ আউ ধেনুকাসুর বদ্ধ প্রস্তাব নীতি চালিছে পরম্পরা অনুসারে আজ শ্রীমন্দির মধ্যাহ্ন ধূপ নীতি সরবার উতরু মদনমোহন আউ রামকৃষ্ণঙ্কু পূজা পণ্ডা সামন্ত আজ্ঞামল বিজে করিছন মহাপুরুষমানে শ্রীমন্দির বেড়া পরিক্রমা করি করি লোকনাথ রোড নথিবার লবণীখিয়া মণ্ডপকে বিজে করিছন সেনু বন্দাপনা শীতলভোগ বাগির নীতি চালিছে ই নীতি সরবার উতরু মার্কণ্ড পোখরীনু মহাপুরুঙ্কর কালীয় দলন লীলা করা যা ইতার উতরু রত্ন সিংহাসন উপরে বিরাজে শ্রীজগন্নাথ মহাপুরুঙ্কু কালীয় দলন বেস্তি সজা যা বৌদ্ধর অধিষ্ঠাত্রী দেবী মা ভৈরবীঙ্কর পীঠন লাগি নুয়াখাই লাগি করবার লাগি আইবা 15 তারিখ মঙ্গলবার দিন সকাল 8:45 নু 10:15 ভিতরে লগন ধারিজ করা যাইছে ভৈরবীঙ্কর পীঠন নুয়া চাউল ভোগ অর্পণ কলা উতরু অলগা দেবাদেবীঙ্ক নবান্ন লাগি করা যা আউ জিলার লোকে নুয়া খাইবে পশ্চিম ওড়িশার ভিনভিন জিলান এক যুগ্ম অভিযোগ শিবির হয়ে যাইছে পশ্চিম ওড়িশার ভিনভিন জিলান এক যুগ্ম অভিযোগ জনশুনানি শিবির হয়ে যাইছে সুবর্ণপুর জেলা সোনপুর পঞ্চায়েত সমিতি কার্যালয় হইতবার শুনানি শিবির থি 31টা অভিযোগ আসিতলা বৌদ্ধ জিলাপালঙ্কর কার্যালয় হইতবার শিবির থি 119টা অভিযোগ আসিতবার বেলে 17টা অভিযোগর তুর্তি সমাধান করা যাইতলা দেবগড় জিলাপালঙ্কর বিকাশ ভবন সম্মিলনী কক্ষন হইতবার শিবির থি 41টা অভিযোগ আসিতলা শিবির মানকে জিলাপাল আর আরক্ষী অধীক্ষক মানে অভিযোগ মানকু গ্রহণ করি করি তুর্তি সমাধান করবারকে বিভাগীয় অধিকারী মানকু নির্দেশ দেইছন রাইজে আবার 2-3 তক কম নু মধ্যম ধরনের বর্ষা হবার সম্ভাবনা রয়েছে 23টা জেলান চড়ক মারি করে বর্ষা হওয়া বলে ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র তরফ আকলন করা যাইছে শুক্রবার তক সমুদ্র খণি আউ ওড়িশার ভিতরিয়া ইলাকান উত্তর ওড়িশার কেতে জেলান জবর বর্ষা হওয়া বলে পানিপাগ কেন্দ্র তরফ কুহাযাইছে সেয়াড়ে মৌসুমী দুর্বল হবানু ওড়িশার সমুদ্র খণি ইলাকার ভিনভিন জাগান গুলগুলি আর তাপমাত্রা বড়িছে শেষে মুখিয়া খবর ফের গায়ে গঙ্গাধর মেহের আউ সম্বলপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবটি যোগ দেলে রাজ্যপাল ছাত্রছাত্রী মানকু দেলে পদক আর ডিগ্রি ভুবনেশ্বর লোকসভা ভবন চালিছে রাজ্য ক্যাবিনেটর বৈঠক রাজ্যে খরিফ ধান বিকবার লাগি 21,42,000 চাষী করিছন পঞ্জীকরণ আউর জলবায়ু কার্যান্বয়ন লাগি স্বচ্ছ বায়ুর বার্তা নেইকরি আজ পালন করা যাচ্ছে স্বচ্ছ বায়ু দিবস আজর আঞ্চলিক খবর এনু শেষ হল জুহার।
1: শুনুলে সম্বলপুরী আঞ্চলিক সংবাদ শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুণুটি আকাশবাণী সম্বলপুর কেন্দ্র।

0: যুগে দাদা জোহার জোহার জোহার জোহার জোহার জোহার
1: জোহার রে মকারু জোহার জোহার জোহার
0: হ্যাঁ দাদা
1: কেনতা অছু বাবু
0: মনে আছো দাদা
1: হ্যাঁ জি বাবু
0: হ্যাঁ
1: মুই তোমার ক্ষেতবাড়কে যাইছিলি বলনু
0: ওই
1: মনে করি চাষ করিছু
0: হ্যাঁ
1: ই শাক ডাল দুরা যেন করিছু
0: বানিকে
1: বানি
0: হ্যাঁ
1: পাতল ঘটা বেগন মূলা
0: ওই
1: ভেণি লইনি
0: ভাই
1: দেখি করি খুশি লাগলা
0: হ্যাঁ আরে বিষর লগালাটা নেই দেখি
1: হেটা নেই দেখি বাবু
0: হেদির কাছে বলো হেদে তোকে ঝুড়ি দিয়ে আইন দিছে আর হনুয়া ঠিক আইন দিছে
1: মনে করছু বাবু
0: হাই
1: তুই গোটে লোক একা বৈঠক বাটকে আইলে দাদার লাগি যাটা পুনি ধরিকি আইসু মাত্র গোটে কথা বাবু চাষবাস দুরা করুছু পরিশ্রম করুছু সেতির লাগি তুই যে জিনিস বি পৌঁছু নিজে খাইবা সাঙ্গে সাঙ্গে লোককে বি দৌছু
0: দাদা গোটে কথা আছে গিনি খিয়া মাগি খিয়া
1: সত কথা
0: এবে দেখুছো যেন প্রকার দরদাম
1: হ্যাঁ
0: 200 টাকা নেলে গলা বলে সে মুনার গুটে কুনা নে তার হজি যাচ্ছে
1: হয় রে বাবু ই 2-4-5 বরস আগর কথা বলনু
0: হই
1: আমি 10-20 টাকা ধরি গলে মুনা ফুলি যাচ্ছে আজকাল রে বাবু তুই কয়লা পড়া 200 টাকা ধরলে ফুনি কেজে কি 2 কেজি নেই আবার
0: নেই আসবা
1: কেটা ঘিনবু রে বাবু পাঁচাল ঘন্টাকে ছি নেই হবার ভিড়ি কে ছি নেই হবার ই বাইগন র বাইগন হেটা বি ঘিনি নেই পারু
0: তার গুটে কারণ হলা দাদা খাবার লোক বড়ি গলু করবার লোক কি নেই না
1: হয়
0: হয়
1: অতকা খাইবার লোক হেলু মাতর চাষবাস করবার লোক কিয়ে
0: কিয়ে নেই না
1: হ্যাঁ তো
0: হ্যাঁ
1: আমি যদি আমার খেতে হোউ কি ঘরের ব্যর্তি হোউ চাষবাস দুটা করমা বিশেষ করে আমার ইজেন শাক ডাল চাষ বলনু পনিপরিবার চাষ বেলে আমি ঘরে বাইগন দুইটা হোউ পাতল ঘটা দুইটা হোউ কেন করলা হোউ লইনি হোউ কি ভেণি হোউ ই প্রকার যদি চাষবাস করমা নিজে তো আমি ঠিকটা খাই পারমা বাসি কুসি নেই খো তার সঙ্গে সঙ্গে যদি অগলি গলা বলে বিকা ভঞ্জা করে পয়সা দুটা পাই পারবা কি নি বাবু
0: এটা হচ্ছে কথা দাদা আর দেখ দাদা যেন সময় এখন বলকি যাচ্ছি বাড়ি আরি কারি না লাগি করে বলছো 2 পয়সা গলা মিলবা
1: জি বাবু
0: হ্যাঁ
1: আমি তো কথাবার্তা হেলু বললু কেনতা করি আমি শাক ডাল চাষ করমা আর শাক ডাল চাষ কলে বেলে পনিপরিবা বল পনিপরিবা চাষ কলে কাঁটা লাভ হবা
0: লাভ হবা
1: হেলা মাতর এনতা লাভ ক্ষতি ভিতরে আমার বৈঠক কি শিল্পী ভাই মনে আসলে না
0: হ্যাঁ এবে গানা বাজনা হে বাবু
1: হয় হয় হয় হয়
0: যে দাদা
1: হ্যাঁ
0: এ দাদার না খনে নে কইলু যে
1: না বলে বাবু
0: হ্যাঁ
1: প্রতাপ চন্দ্র দাস আর তাকর দল বল তো মুই কা বলছি কি গীত পদে ওদের শুনু তেনকে বাকি কথাবার্তা
0: হয়

0: দাদা কবি গলা গানা যেন প্রকার গানা সে প্রকার বাজনা আর তুই যেন প্রকার অনুরোধ কলু মু সে প্রকার ধন্যবাদ গুলো দেশি
1: যে বাবু
0: হ্যাঁ
1: এন্তা ধন্যবাদ দেওয়া ভিতরে
0: হই
1: আমার বৈঠক কি
0: হ্যাঁ
1: বিশেষজ্ঞ আজ্ঞা গোটে আইলেন
0: আইলেন হই হই হই হই
1: তো মুই কথাবার্তা হেসি
0: হ্যাঁ
1: তুই শুন
0: হ্যাঁ
1: শ্রোতা বন্ধু মানে আপন মান তো জানিথিবে আমার পূর্বাপুরুষা মানে যেন মানে ভিন্ন ভিন্ন কিসমর চাষবাস করুথিলে সেমানে মশলা জাতীয় চাষবাস বি করুথিলে সে ভিতরু গোটে চাষ হেলা ধনিয়া চাষ যেনটা কি এবে আমি বি করুচু তো ই ধনিয়া চাষ কে আমি কেনতা করি করমা কেনতা করি উন্নত কিসমর চাষ কলে আমি লাভ পাই পারমা সে বিষয়ে কহবা লাগি ডক্টর বিভূতিভূষণ সাহু যে কি উদ্যান কৃষি বিশেষজ্ঞ অছন ভবানীপাটনা আঞ্চলিক কৃষি গবেষণা ও প্রযুক্তি বিদ্যা সম্প্রসারণ কেন্দ্র যেনটা কি ওইউটির অছন আজ্ঞা তো আজি আমার পাক্কে আইসছন আজ্ঞা সাং কথা হামা ধনিয়া চাষরে উন্নত মানর কিসম ও এহার ভূমিকা তো আজ্ঞা জুহার
2: আজ্ঞা আপনার মধ্যে মোর প্রতি নমস্কার আকাশবাণী ভবানীপাটনার অগণিত শ্রোতা যে আমার এই চাষবাস কার্যক্রম নিয়মিত ভাবে শুণুচ্ছেন এবং আমার জ্ঞানকৌশল নিজ নিজের জীবন জীবিকার ব্যবহার করছেন সে মধ্যে মোর সাদর নমস্কার
1: আজ্ঞা আপনার তো জানিছেন যে আমার ধনিয়া গোটে সবু শাক ডাল মানে তরকারি লাগছে তো এই বিষয়ে কিছু কহুন আজ্ঞা
2: দেখুন ধনিয়া পত্রর ব্যবহার বিভিন্ন প্রকার খাদ্য পদার্থক সুগন্ধ ও স্বাদিষ্ট করিবারে যে ব্যবহার করা যাই থাকে এটা সমস্ত জনা কিন্তু সবুঠ বড় জিনিস হচ্ছে কোটা না ধনিয়ারে থিবা বিভিন্ন প্রকার যে ঔষধীয় গুণ ধনিয়া আমি কাহিকি ব্যবহার করিবা ধনিয়ারে সাধারণত যে মঞ্জিগুড়িক থাকে সেই মঞ্জিগুড়িক অম্লনাশক পিত্তনাশক পুষ্টিকারক হজম শক্তিযুক্ত থন্ডাকারক এবং সবুঠ বড় জিনিসটি হল কাম উদ্দীপক মধ্য তবে দেখিবে মঝে মঝে কোণ হুয়ে যা পাটি যদি আমার দুর্গন্ধ বাহারে মুখ দুর্গন্ধ যাকে আমি কৌছে যদি সেমতি হুয়ে তাহলে আমি কম করছে সাধারণত ধনিয়া টিকে চোবাই দেছে আউ সবুঠ বড় জিনিস হল যে ধনিয়ারে গোটে প্রকার রাসায়নিক পদার্থ মিলে যাকে আমি ইংরাজি ভাষায় কৌছে কোরিয়ান্ড্রল কোরিয়ান্ড্রল কোণ করে না কোরিয়ান্ড্রল আমার শরীরের যেটা আমার লিভর ক্যান্সর বা যাকে ওড়িয়ারে আমি কৌছে যকৃত কর্কট বা ব্রেস্ট ক্যান্সর যেটা স্তন কর্কট বলে কুযায় মানে এই রোগর প্রতিরোধক হিসাবে সে বেশি কাম করে আ পর জিনিসটা যেটা হচ্ছে ধনিয়া পত্র হোক কিংবা ধনিয়া হোক উভয় আমার খাদ্যরে আমার শরীরে আমার পাটিরে আমার খাদ্য প্রতি গোটে আগ্রহ সৃষ্টি করে যাকে আমি ইংরাজি ভাষায় আপেটাইট বলে কুচু মানে রুচিকর করা আপরে ধনিয়া কম করে না ধনিয়া আপনার মানসিক স্থিতিক ঠিক রক্ষে আপনার চিড়িচিড়াপণ দূর করে আর পরবর্তী জিনিসটা হচ্ছে যেটা ধনিয়ার কিছু গোটাই প্রকার তেল মিলে সেই তেলটা বাহার কলে কোণ

শ্বশুর মরজিট পিটি রে শাশুর না সুরকুটি গায়ে শাশুর না সুরকুটি শ্বশুর মরজিট পিটি রে শাশুর না সুরকুটি গায়ে শাশুর না সুরকুটি আরে সলা সালি রে।

তাকে নেসি বেটি রে হায় তাকে নেসি বেটি নাই দেখলে মুই হেসি থি তাহি আহা নাই দেখলে মুই রে হেসি থি তাহি চারি কুতি অন্ধার দিশে মতে গা চারি কুতি অন্ধার দিশে মতে গা তাহাকে দেখলে নাই রে নাক পুটি কি ঝরা গুনা ন এ ফুল গজেরা কলা মতে বাইগা বাইগা

0: লবঙ্গ লতা মোর গজমুকু তালোক হবদে মিঠা কথা।
1: আঞ্চলিক গীতক্রমে শুণুলে সম্বলপুরী গীত পরিবেশন করে ফকিরমোহন পট্টনায়ক ও সুষমা মিশ্র, আকাশবাণী ভবানীপাটনা। কার্যক্রম প্রচার হচ্ছে মিডিয়াম ওয়েভে 248 মিটর তথা 1206 কিলোহার্টজ যোগে, এফএমে 100.3 মেগাহার্টজ যোগে তথা নিউজন এআর মোবাইল আপ মাধ্যমে। পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করুছু আকাশবাণী দিল্লি কেন্দ্রর। শুনে পারিবে কিছুক্ষণ মধ্যে